আকাশবাণী কলকাতা, আজ সোমবার, 25শে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 15ই জুন 2026 খ্রিস্টাব্দ, 31শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:56:55। আজ সূর্যোদয় 4:54:12, সূর্যাস্ত 6:18:50।

0: MP Abhishek Banerjee for over 9 hours for his alleged involvement in the signature forgery case of party MLAs. According to sources, the agency interrogated yesterday Trinamool Congress MLA Kunal Ghosh and Abhishek Banerjee face-to-face at Bhavani Bhavan. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন জানিয়ে দেব আজ সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, প্রথম অধিবেশন একটু পরেই 6:30 আজকের চাষবাস কথিকা, কৃষিকাজে জল ও মৃত্তিকা সংরক্ষণ বলবেন জয়দীপ বসু রায়। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা, স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ে বলবেন ডাক্তার তপব্রত গ্রহ রায়। 6:45 প্রাথমিক উপস্থাপনায় সুতপ চট্টোপাধ্যায় ও চন্দ্রজিৎ প্রামাণিক। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অন্বেষা মুস্তাফি। 8:00 বিজ্ঞানের খবর সংকলন মৌসুমী সৌম্য মজুমদার। 8:05 নজরুলগীতি শিল্পী ঝুম্পা সরকার। 8:20 কথিকা সুন্দরবনের হারিয়ে যাওয়া নদী বলবেন উজ্জ্বল সর্দার। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা শিল্পী শুভজিৎ দে। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গান প্রথম অংশ। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানে দ্বিতীয় তথা শেষ অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় মিতালী ভট্টাচার্য। 11:00 যুববাণীর অনুষ্ঠান বিজ্ঞান বার্তা উপস্থাপনায় কিংসু ঘোষ ও অস্মিতা রায়। 12:00 পুরাতনী গান শিল্পী অরবিন্দ পাইক। 12:15 লোকগীতি শিল্পী কার্তিক দাসবাবুল। 12:33 অনুজমি দুনা ফসল উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 নির্বাচিত লোকগীতি। 1:45 মহিলা মহল আইনের দর্পণে অতিথি জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। 2:30 ছায়াছবির গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য অষ্টম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন মহেশপুর উচ্চ বিদ্যালয় তারকেশ্বর এর শিক্ষক পার্থ পাল, সঙ্গে থাকবে 2 জন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি শিল্পী রথমণি হেমব্রম ও সহশিল্পী বৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান কথিকা মানব জাতির জন্য বিজ্ঞান বলবেন সুভাষচন্দ্র সরেন। পরে লোকগীতি শিল্পী স্বর্ণময়ী টুডু ও সহশিল্পী বৃন্দ, শ্যামচরণ মান্ডি ও সহশিল্পী বৃন্দ। 6:38 কৃষি কথার আসর। প্রথমে বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস বিষয়ে সমীর গোস্বামীর সাক্ষাৎকার। পরে গৌণ ফল কখনোই গৌণ নয় বিষয়ে ডক্টর কল্যাণ চক্রবর্তী সাক্ষাৎকার। 2 সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 সমীক্ষা। 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা বিষয় প্রবীণরা কীভাবে সুস্থ থাকবেন ডক্টর শৈবাল মৈত্র। আলাপচারিতায় অংশগ্রহণ করেছেন শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ শিল্পী সৌগত রায়চৌধুরী। 9:30 আবৃত্তির আসর রবীন্দ্র কবিতার আবৃত্তি বিজয়লক্ষ্মী বর্মনের কণ্ঠে। 9:45 সময়ের অভাব। 10:00 বিশেষ আলোচনা ভিত্তিক অনুষ্ঠান বিষয় অর্থনৈতিক অন্তর্ভুক্তি। 10:30 নজরুলগীতি শিল্পী ঝুম্পা সরকার। 10:45 পুরাতনী গান অরবিন্দ পাইক। 11:00 আধুনিক গান শিল্পী অন্বেষা মুস্তাফি। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান তবলা শিল্পী পণ্ডিত স্বপন সিংহ। এবারে আসছি সঞ্চিত প্রচারতরঙ্গে। একটু পরেই 6:15 সুবাদ্যসঙ্গীত খেয়াল শিল্পী বিদুষী মালবিকা কানন। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্জুন রায়। 6:35 রামচরিত মানস পর্ব 142। 6:45 ভজন শিল্পী অন্বেষা মুস্তাফি। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা। 8:30 নজরুলগীতি শিল্পী অরিত্র দাশগুপ্ত। 8:50 লোকগীতি শিল্পী কার্তিক দাসবাহুল। 9:10 রসধারা উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 10:15 অঞ্জুমান উপস্থাপনায় শাহনাজ খাতুন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 12:00 সুরভি উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ শিল্পী সৌগত রায়চৌধুরী। সঞ্চিত দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্জুন রায়। 5:20 উর্বশী উপস্থাপনায় পুনম সিং। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা বিষয় জাতীয় বায়ু দিবস উপস্থাপনায় পুনম সিং। 6:30 গুলগুলসান উপস্থাপনায় পুনম সিং। 7:10 শিল্প সংলাপ সফল মহিলা উদ্যোগপতির কাহিনী বিষয়ে অন্নপূর্ণা হালদারের সাক্ষাৎকার গ্রহণ করেছেন শ্রেয়সী পটব্যাল। 7:30 দর্পণ উপস্থাপনায় পুনম সিং। 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান

2018 সালে স্পটলাইট, 10:10 বিশ্ব দর্পণ, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অঙ্কিতা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজ সারাদিনের গীতাঞ্জলি ও সঞ্চিত পঁচাত্তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে।

এখন সুবাদ্য সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী বিদুষী মালবিকা কানন, রাগ বাঙাল ভৈরব ও ভাটিয়ার।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা পুরস্কার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অর্জুন রায়।

আকাশবাণী কলকাতায় অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা পঁচাত্তরঙ্গে 297.6 মিটার, অর্থাৎ 1008 কিলোহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন রামচরিত মানস পর্ব 142।

গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা না বললেও আমি জানি যে এই গরমে সবারই কিন্তু প্রাণ একেবারে ওষ্ঠাগত হয়ে উঠছে। সূর্য যেন একটু বেশি তেজ দেখাচ্ছে, সকাল গড়াতেই রোদের তেজ, গরম হাওয়া আর ঘাম যেন আমাদের নিত্য দিনের সঙ্গী হয়ে উঠেছে। আর দুপুরবেলার দিকে তো রাস্তায় বেরোনোই যায় না, কিন্তু কী আর করা, গরমকাল বলে কথা, গরম তো সহ্য করতেই হবে। কিন্তু আবার এই গরমের মাঝেই ধরো হঠাৎ যদি জানালার ফাঁক দিয়ে এক ঝলক ঠান্ডা হাওয়া মুখে এসে লাগে, তখন কেমন মনে হয়? মনে হয় যেন ক্লান্ত শরীর আর অবসন্ন মনকে প্রকৃতি নিজের হাতে একটু প্রশান্তি উপহার দিল। তপ্ত দিনের মাঝখানে প্রকৃতি একমুঠো স্বস্তি ছড়িয়ে দিল চারপাশে। বাতাসের ছোঁয়া আমাদের জীবনের এমন এক অনুভূতি যা আমরা প্রায় প্রতিদিনই পাই, কিন্তু এই ব্যাপারে কখনোই খুব একটা ভেবে দেখি না। আমরা বাতাসকে দেখতে পাই না, ছুঁতে পারি না, অথচ তার উপস্থিতি অনুভব করি প্রতিটি মুহূর্তে। গরমের দিনে শীতলের পরশ হয়ে, বর্ষার আগে মেঘের দূত হয়ে, আবার কখনো ঘুড়ির ডানায় ভর করে আনন্দের বার্তা নিয়ে আসে এই বাতাস। আর এতেই কিন্তু শেষ নয় বন্ধুরা। তোমরা জানো কি, এই সাধারণ বাতাসই আজ পৃথিবীর অন্যতম মূল্যবান শক্তির উৎস। যে বাতাস আমাদের স্বস্তি দেয়, সেই বাতাসই বিশাল বিশাল টারবাইন ঘুরিয়ে লক্ষ লক্ষ মানুষের ঘরে আলো জ্বালাচ্ছে। পৃথিবীকে দূষণমুক্ত ও সবুজ রাখার লড়াইয়ে এই বাতাসই কিন্তু ভবিষ্যতের ভরসায় হয়ে উঠেছে। আর তাই তো প্রতি বছর 15ই জুন অর্থাৎ আজ বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব বায়ু দিবস। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির এই অদৃশ্য শক্তিকে আমরা কতটা কাজে লাগাতে পারি এবং কিভাবে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও টেকসই পৃথিবী গড়ে তুলতে পারি। আজকের যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাতে আমরা জানব বায়ুর গল্প, জানব বায়ু শক্তির বিষয়, শুনব মজার কিছু তথ্য, কিছু অনুপ্রেরণার কথা এবং খুঁজে দেখব কিভাবে বাতাস শুধু আমাদের প্রাণই বাঁচায় না, আমাদের ভবিষ্যতও আলোকিত করতে পারে। তাহলে আর দেরি না করে এই গরমের দিনে এক পশলা ঠান্ডা হাওয়ার মতোই শুরু হোক আজকের অনুষ্ঠান একটা মন ভালো করা গান দিয়ে। থাকলো তোমার জন্য এই গানটি, শিল্পী শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

ফিরে এলাম গানের পর, আর আজ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত নিয়ে সঙ্গে আছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিতা। আজ 15ই জুন, বিশ্ব বায়ু দিবস ছাড়াও আজকের দিনটির কিন্তু আরও বিশেষত্ব আছে। চলো তাহলে শুনে নেওয়া যাক আজ এই দিনে।

1854 সালের আজকের দিনে কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠিত হয়। 1908 সালের আজকের দিনে কলকাতা স্টক এক্সচেঞ্জ চালু হয়। 1960 সালের আজকের দিনে বর্ধমান বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। 1961 সালের আজকের দিনে যাত্রী পরিবহন সংস্থার নাম রাখা হয় কলকাতা রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। 1884 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন তারকনাথ দাস, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা এবং বুদ্ধিজীবী ছিলেন তিনি। 1899 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন দেবী প্রসাদ রায়চৌধুরী, ভারতীয় ভাস্কর, চিত্রশিল্পী এবং ললিত কলা একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। 1929 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সুরাইয়া জামাল শেখ, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও নেপথ্য কণ্ঠশিল্পী। 1986 সালের আজকের দিনে প্রয়াত হন ভারতের বিপ্লবী সমাজতন্ত্রী দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তারাপদ লাহিড়ী। 1988 সালের আজকের দিনে প্রয়াত হন রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরী, প্রাবন্ধিক, রবীন্দ্র গবেষক এবং সমাজকর্মী ছিলেন তিনি। 2009 সালের আজকের দিনে প্রয়াত হন অমলেন্দু চক্রবর্তী, প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং প্রাবন্ধিক হিসেবে পরিচিত ছিলেন তিনি। এছাড়াও আজকের দিনটি বিশ্ব বায়ু দিবস, বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস হিসেবে পালিত হয়।

শুনলাম আজকের দিনে ঘটে যাওয়া বিশেষ বিশেষ ঘটনাগুলির কথা। তবে আজকের অনুষ্ঠান কিন্তু বায়ু দিবস নিয়ে ফিরব অনুষ্ঠানের মূল বিষয়ে। তবে তার আগে শুনে নেওয়া যাক আরেকটি গান শিল্পী লোপামুদ্রা মিত্রের কণ্ঠে।

ফিরে এলাম গানের পর, আর না, এবার আর তোমাদের অপেক্ষা করাবো না, বলবো তোমাদের বিশ্ব বায়ু দিবসের গল্প। বিশ্ব বায়ু দিবস বা গ্লোবাল উইন্ড ডে প্রতি বছর 15 জুন পালিত হয়। ইউরোপীয় উইন্ড এনার্জি অ্যাসোসিয়েশন এবং গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিলের উদ্যোগে দিবসটি উদযাপন শুরু হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হল মানুষকে বায়ুশক্তি সম্পর্কে সচেতন করা এবং পরিবেশ বান্ধব শক্তি ব্যবহারে উৎসাহিত করা। আজ বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে পুনরায় ব্যবহার করা যায় এমন শক্তির দিকে এগিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। আর সেই পুনর্নবীকরণযোগ্য শক্তির অন্যতম প্রধান উৎস কিন্তু বায়ুশক্তি। পৃথিবীতে বিদ্যুৎ উৎপাদনের জন্য দীর্ঘদিন ধরে আমরা কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কিন্তু করে আসছি। কিন্তু এইসব জ্বালানি পরিবেশ দূষণ বাড়ায় এবং জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। আর তাই পরিবেশ বান্ধব ও পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস হিসেবে বায়ুশক্তির গুরুত্ব তুলে ধরতেই এই দিবসের সূচনা করা হয়।

প্রথমে 2007 সাল থেকে ইউরোপিয়ান উইন্ড এনার্জি অ্যাসোসিয়েশন এই দিবস পালন করা শুরু করে। পরে 2009 সাল থেকে গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিল এর সহযোগিতায় এটি আন্তর্জাতিক রূপ লাভ করে এবং বিশ্বের বিভিন্ন দেশে পালিত হতে থাকে। এই দিবসটি পালনের প্রধান উদ্দেশ্যগুলি হল বায়ুশক্তির গুরুত্ব সম্পর্কে মানুষকে অবগত করা, পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে উৎসাহ দেওয়া, পরিবেশ দূষণ ও কার্বন নিঃসরণ কমানোর বার্তা পৌঁছে দেওয়া, টেকসই উন্নয়ন ও সবুজ ভবিষ্যৎ গঠনে বায়ুশক্তির ভূমিকা তুলে ধরা এবং নতুন প্রজন্মকে পরিবেশ বান্ধব শক্তি ব্যবহারে সচেতন করা। অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রকৃতির অদৃশ্য অথচ অফুরন্ত শক্তি বায়ুকে কাজে লাগিয়ে একটি পরিচ্ছন্ন ও টেকসই পৃথিবী গড়ার স্বপ্ন নিয়েই বিশ্ব বায়ু দিবস পালনের সূচনা হয়েছিল। মানব সভ্যতার ইতিহাসে বাতাসের ব্যবহার নতুন নয়। প্রাচীনকালে পালতোলা জাহাজ বাতাসের সাহায্যেই কিন্তু সমুদ্র পাড়ি দিত, বায়ুচালিত চাকা ব্যবহার করে জল তোলা হতো, শস্য পেশাইয়ের কাজেও বাতাসের শক্তি ব্যবহৃত হতো। আজ প্রযুক্তির উন্নতির ফলে সেই বাতাসই লক্ষ লক্ষ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। আচ্ছা, বিশ্ব বায়ু দিবস কেন পালন করা হয় তার কারণ তো আমরা জানলাম, কিন্তু যে শক্তিকে কেন্দ্র করে এত আয়োজন, সেই বায়ুশক্তি আসলে কি, কিভাবে কাজ করে এই অদৃশ্য শক্তি, সেই কথায় যাওয়ার আগে চলো শুনে নেওয়া যাক একটি গান। ফিরে আসবো আবারও গল্পে, তবে এখন তোমাদের জন্য রইল এই গানটি শিল্পী অনুপ ঘোষালের কণ্ঠে।

ফিরে এলাম গানের পর, আর আজ 15ই জুন কথা বলছি বিশ্ব বায়ু দিবস নিয়ে। এবার তোমাদের বলি বায়ু শক্তি আসলে কি। বায়ুর গতিশক্তিকে ব্যবহার করে যে শক্তি উৎপাদন করা হয় তাকেই বায়ু শক্তি বলা হয়। আমরা নিশ্চয়ই অনেকেই বড় বড় উইন্ড টারবাইনের ছবি দেখেছি। বাতাসের প্রবাহে যখন টারবাইনের ব্লেড ঘুরতে থাকে তখন সেই ঘূর্ণন থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই বিদ্যুৎ উৎপাদনে কোনো কয়লা, তেল বা গ্যাস পোড়াতে হয় না, ফলে পরিবেশ দূষণও হয় না। বায়ুশক্তি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্যই নয়, বহু বছর ধরেই নানা কাজে ব্যবহৃত হয়ে আসছে। প্রাচীনকালে মানুষ পালতোলা নৌকা ও জাহাজ চালানোর জন্য বাতাসের শক্তি ব্যবহার করত। সমুদ্রপথে দীর্ঘ ভ্রমণের প্রধান ভরসায় কিন্তু ছিল এই বায়ুশক্তি। এছাড়া বায়ুচালিত চাকার সাহায্যে শস্য পেশাই, সেচের জন্য জল তোলা এবং বিভিন্ন যান্ত্রিক কাজও করা হতো। বর্তমানে প্রযুক্তির উন্নতির ফলে বায়ুশক্তির সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। বিশাল উইন্ড টারবাইনের ব্লেড বাতাসের প্রভাবে ঘুরে বিদ্যুৎ উৎপন্ন করে, যা ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল এবং শিল্প কারখানায় ব্যবহৃত হয়। এছাড়াও বায়ুশক্তি দূরবর্তী এলাকায় বিদ্যুৎ সরবরাহে সাহায্য করে এবং শিল্পক্ষেত্রে পরিচ্ছন্ন শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয়। আর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে বায়ুশক্তি কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে। আজ পৃথিবীর অনেক দেশ তাদের শক্তির চাহিদার একটি বড় অংশই বায়ুশক্তি থেকে পূরণ করছে, কারণ এই শক্তি যেমন পরিবেশ বান্ধব তেমনি অফুরন্ত, আবার পুনর্নবীকরণযোগ্যও বটে। এক কথায় বলতে গেলে এই গরমে যে বাতাস আমাদের স্বস্তি দেয়, সেই বাতাসই আবার লক্ষ লক্ষ মানুষের ঘরে আলো জ্বালানোর কাজও করছে। আর বর্তমান বিশ্বে বায়ুশক্তি এত গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠেছে জানো? সারা পৃথিবীর মানুষের জন্য জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কার্বন নিঃসরণ কমাতে হলে কয়লা, জীবাশ্ম জ্বালানি ও তেলের ব্যবহার কমাতে হবে। আর বায়ুশক্তির যেহেতু কয়েকটি ভালো দিক আছে, যেমন ধরো এটি পুনর্নবীকরণযোগ্য, এর কার্বন নিঃসরণ কম, এটি দীর্ঘমেয়াদে সাশ্রয়ী এবং বায়ুশক্তি কর্মসংস্থান সৃষ্টি করে। আর সবথেকে সুবিধার যে ব্যাপারটা, সেটি হল একটি উইন্ড টারবাইন বছরের পর বছর পরিচ্ছন্ন শক্তি উৎপাদন করতে সক্ষম। ফিরে আসবো আবার গল্পে, তবে তার আগে শুনে নেব এই গানটি শিল্পী শাহানা বাজপেয়ীর কণ্ঠে।

ফিরে এলাম একটা সুন্দর গানের পর। আর আজ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত নিয়ে সঙ্গে আছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিতা। আর আজ আমরা কথা বলছি বিশ্ব বায়ু দিবস নিয়ে। এবার তোমাদের বলবো বায়ু শক্তির ব্যাপারে কিছু মজাদার তথ্য। যেমন ধরো, একটি বড় উইন্ড টারবাইনের উচ্চতা 80 থেকে 150 মিটার পর্যন্ত হতে পারে। আবার একটি টারবাইনের ব্লেড একটি ফুটবল মাঠের দৈর্ঘ্যের সমানও হতে পারে। অতএব আমাদের

সাধারণ পাখার ব্লেডের সঙ্গে তুলনা করলে কিন্তু আন্দাজ করা যেতে পারে যে একটা টারবাইনের ব্লেড কতটা বিশাল আকারের হয়। বাতাস থেকে উৎপাদিত বিদ্যুৎ হাজার হাজার বাড়িতে সরবরাহ করা সম্ভব, ভাবতে কিন্তু অবাক লাগে, তাই না বন্ধুরা? এই ধরো যে বাতাসই কত অবহেলায় বয়ে যায়, সেই বাতাসই আবার এত শক্তিশালী। পৃথিবীর দ্রুততম বর্ধনশীল শক্তিগুলোর একটি হলো বায়ুশক্তি, আর বায়ু যেহেতু কখনো শেষ হয়ে যায় না, তাই এটি ভবিষ্যতের শক্তি হিসেবে বিবেচিত হয়। বর্তমানে বিশ্বের বহু দেশ বায়ুশক্তির উপর জোর দিচ্ছে। চীন, যুক্তরাষ্ট্র, জার্মানি, ভারত, স্পেন সহ অনেক দেশ বৃহৎ আকারে বায়ুশক্তি উৎপাদন করছে। বিশ্বের বিভিন্ন উপকূলীয় অঞ্চল এবং খোলা প্রান্তরে হাজার হাজার উইন্ড টারবাইন স্থাপন করা হয়েছে। বিশেষ করে সমুদ্রের মাঝখানে স্থাপিত অফশোর উইন্ড ফার্ম বর্তমানে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের দেশও কিন্তু বায়ুশক্তি উৎপাদনে পিছিয়ে নেই। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ বায়ুশক্তি উৎপাদনকারী দেশ। তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক এবং রাজস্থানে অসংখ্য উইন্ড ফার্ম রয়েছে। ভারত পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করে একটি সবুজ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করছে। অর্থাৎ আজকের ভারত শুধু মহাকাশ গবেষণা, তথ্য প্রযুক্তি বা বিজ্ঞানেই নয়, পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রেও এগিয়ে আছে। যেমনটা তোমাদের বললাম যে গুজরাটের বিস্তীর্ণ উপকূল, তামিলনাড়ুর খোলা প্রান্তর, রাজস্থানের মরু অঞ্চল কিংবা ধরো কর্ণাটক ও মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় আজ সারি দিয়ে উইন্ড টারবাইন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবং এগুলো শুধু বিদ্যুৎ উৎপাদনই করছে না, দেশের সবুজ ভবিষ্যৎ গড়ার পথও প্রশস্ত করছে। একসময় কিন্তু আমরা শক্তির জন্য মূলত কয়লা ও অন্যান্য জ্বালানির উপর নির্ভরশীল ছিলাম, কিন্তু আজ ভারত বায়ুশক্তির প্রসারে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হিসেবে পরিচিত। ভারতের তরুণ প্রজন্ম, বিজ্ঞানী, প্রকৌশলী এবং নীতি নির্ধারকদের সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে চলেছে এক সবুজ ও আত্মনির্ভর ভবিষ্যতের দিকে। বিশ্ব যখন পরিচ্ছন্ন শক্তির নতুন পথ খুঁজছে, তখন ভারত শুধু সেই পথের যাত্রী নয়, বরং সেই পথের অন্যতম পথপ্রদর্শক হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে।

ফিরে এলাম শিল্পী লোপামুদ্রা মিত্রের কণ্ঠে একটি ভীষণ সুন্দর গানের পর। আর আজ কথা বলছি বিশ্ব বায়ু দিবস নিয়ে। আর এতক্ষণের আলোচনার ফলে আমরা বায়ুশক্তির ব্যাপারে কিন্তু বেশ কিছু জ্ঞান অর্জন করে ফেলেছি। আচ্ছা বন্ধুরা, এই যে বায়ু বা বাতাস পরিবেশেরই তো একটি অংশ, আর পরিবেশ আমাদের এত কিছু দেয়, আর তাই পরিবেশ রক্ষার জন্য আমাদেরও কিন্তু কিছু দায়িত্ব আছে। সেগুলো এমন কিছুই নয়, শুধু কতগুলো ছোট ছোট বিষয় আমাদের মাথায় রাখতে হবে। এই যেমন ধরো, আমাদের বিদ্যুৎ অপচয় কমাতে হবে। ঘরে কেউ নেই, লাইট ফ্যান ঘুরছে, এগুলোর থেকে কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে। আমাদের আশেপাশের মানুষজনদের পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দিতে হবে। অনেকেই কিন্তু এখন পেট্রোল বা ডিজেল চালিত গাড়ির বিকল্প হিসেবে ইলেকট্রিক গাড়ি ব্যবহার করেন। পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যাপারে মানুষকে সচেতন করে তুলতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, গাছ লাগাতে হবে। প্রকৃতি আমাদের অনেক কিছু দেয়, বিশুদ্ধ বায়ু, জল, আলো, সবই কিন্তু প্রকৃতির দেওয়া উপহার। আজ যখন পৃথিবী দূষণ ও জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে, তখন পরিচ্ছন্ন শক্তির ব্যবহার শুধু একটি বিকল্প নয়, বরং একটি প্রয়োজন। বায়ুশক্তির ব্যবহার আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে মিলেমিশে চললে উন্নয়ন এবং পরিবেশ রক্ষা একসঙ্গে সম্ভব। আজ 15 জুন বিশ্ব বায়ু দিবস নিয়ে এতক্ষণ কথা বলছিলাম তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিতা। আর ঘড়ির কাঁটা বলছে হাতে সময় একেবারেই কম, এবার

তোমাদের জানিয়ে দিই আজ সারা দিনে যুববাণীর কোন কোন বন্ধুরা তোমাদের সাথে থাকবে। বেলা ১১টা থেকে থাকবে কিংশুক ও অস্মিতা বিজ্ঞান বার্তা নিয়ে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, এবং বেলা ১২টা থেকে অল্প অল্প গল্পকথা নিয়ে থাকবে সৌরিক মৈত্রী প্রচার তরঙ্গে। আজকে আমরা কথা বলছি বিশ্ব বায়ু দিবস নিয়ে। এতক্ষণের অনুষ্ঠানে আমরা কি জানলাম? আমরা জানলাম বিশ্ব বায়ু দিবসের কথা, জানলাম বায়ু শক্তির গুরুত্ব, এর ব্যবহার এবং পরিবেশ রক্ষায় এর অপরিসীম ভূমিকার কথা। কিন্তু অনুষ্ঠান শেষ করার আগে আমরা আরেকবার একটু ভাবি যে প্রকৃতি আমাদের কত কিছু দিয়েছে। যে বাতাস ছাড়া আমরা এক মুহূর্তও বাঁচতে পারি না, সেই বাতাসকে আমরা কখনো দেখিনি, তবুও প্রতিনিয়ত তার উপর নির্ভর করি। গরমের দিনে এক ঝলক শীতল হাওয়া, বর্ষার আগমনী বার্তা, শরতের মেঘ ভাসা আকাশ কিংবা বসন্তের মৃদু সমীরণ, প্রকৃতির প্রতিটি রূপেই লুকিয়ে আছে বায়ুর স্পর্শ। আজ যখন পৃথিবী জলবায়ু পরিবর্তন, দূষণ এবং জ্বালানি সংকটের মতো নানা সমস্যার মুখোমুখি, তখন বায়ু শক্তি কিন্তু আমাদের নতুন আশার আলো দেখাচ্ছে। এই শক্তি আমাদের শেখায় প্রকৃতিকে ধ্বংস না করেও কিন্তু উন্নয়ন সম্ভব, প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করেই এগিয়ে যাওয়া সম্ভব। আর বন্ধুরা, পৃথিবীকে সুন্দর রাখার দায়িত্ব কিন্তু শুধু বিজ্ঞানী বা সরকারের নয়, আমাদের প্রত্যেকের। আমরা যদি বিদ্যুতের অপচয় কমাই, পরিবেশের প্রতি একটু যত্নশীল হই এবং নবীকরণযোগ্য শক্তির গুরুত্ব সম্পর্কে সচেতন হই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সুন্দর একটি পৃথিবী রেখে যেতে পারব। আমাদের মনে রাখতে হবে প্রকৃতি আমাদের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট সম্পদ দিয়েছে, কিন্তু লোভ মেটানোর জন্য নয়। তাই এই বিশ্ব বায়ু দিবসে আমরা সবাই সবার কাছে, নিজেদের কাছে একটি ছোট্ট অঙ্গীকার করি, পরিবেশকে ভালোবাসব, প্রকৃতিকে রক্ষা করব এবং সবুজ ভবিষ্যৎ গড়ার পথে নিজেদের সামর্থ্য অনুযায়ী অবদান রাখব। বন্ধুরা, খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো আর প্রকৃতির পাশে থাকো, আর কানে অবশ্যই রাখো যুববাণী। আজকে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত নিয়ে সঙ্গে ছিলাম আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিদা। তাহলে আজকের মতো টাটা।

নজরুল গীতি শুনলেন অরিত্র দাশগুপ্তের কণ্ঠে, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুনবেন লোকগীতি, শিল্পী কার্তিক দাস বাউল। প্রচলিত লোকগীতি।

প্রচলিত লোকগীতি শুনলেন কার্তিক দাস বাউলের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের তিন দিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির আজ সূচনা হচ্ছে। 17 জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে রিয়াপাড়ায় সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে শিবিরের উদ্বোধন করবেন বলে নবান্ন সূত্রে খবর। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল এক নির্দেশিকায় জানিয়েছেন, শিবিরগুলিতে পর্যাপ্ত পানীয় জল, মাথার উপর ছাউনি, পরিচ্ছন্ন শৌচাগার এবং বিশ্রাম কক্ষের ব্যবস্থা থাকবে। জনকল্যাণ শিবির সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলাগুলিতে সচিব স্তরের IAS আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। জমা পড়া আবেদনপত্রগুলি নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি হচ্ছে কিনা তার উপর নজর রাখবেন আধিকারিকরা। কলকাতা পুরসভা এলাকা তো 16টি বোরোতে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত CID দিয়ে করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল দীঘায় এক প্রশাসনিক বৈঠকের পর তিনি বলেন, ওড়িশা সরকার সিট গঠন করে তদন্ত শুরু করেছে। তিনি পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে নির্দেশ দেন অবিলম্বে বিষয়টি স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠাতে, যাতে মামলাটি CID হাতে নেয়। উল্লেখ্য, গত 29 মার্চ দীঘার কাছে তালসাড়িতে শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু হয়। দীঘায় বেড়াতে যাওয়া পর্যটকদের কাছ থেকে বাড়তি 10 টাকা করে শুল্ক নেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আগামী 1 জুলাই থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। গতকাল দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের অফিসে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, পর্যটকদের নিরাপত্তা স্বার্থে নুলিয়া সংখ্যা বাড়াতে হবে। বর্তমানে তারা যে

0: পারিশ্রমিক পান তা আলাপ আলোচনার ভিত্তিতে বৃদ্ধিরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে দীঘা হাসপাতালের বেড সংখ্যা বৃদ্ধি ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের ওপর জোর দিয়েছেন তিনি। শুভেন্দুবাবু বলেন, দাদন পাত্রবাড়ির সমুদ্র বন্দর হলে এই অঞ্চলের সামগ্রিক উন্নয়ন হবে, বাড়বে কর্মসংস্থানের সুযোগ। প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে ইডি। তাকে সিডিও কমপ্লেক্সে ইডির কার্যালয়ে হাজিরা দিতে বলা হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে বেশ কিছু তথ্য প্রমাণ ইডির হাতে এসেছে বলে সূত্রের খবর। আজ অভিষেকের বয়ান রেকর্ড হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্যের পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকারের নানা পরিকল্পনা রয়েছে বলে পরিবহনমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন। গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, প্রায় বন্ধ হতে চলা বাস রুটগুলির পুনরুজ্জীবনের পাশাপাশি নতুন কয়েকটি রুট চালু হচ্ছে।
1: যা বাস আছে সেটা যদি চালিয়ে দেওয়া যায়, আমার মনে হচ্ছে নতুন বাস কেনার দরকারই পড়বে। 50টা ইলেকট্রিক বাস অলরেডি এসে গেছে, চার্জিং পয়েন্ট বসানো হচ্ছে। আমাদের সরকার কোদিন এসছে, গাড়িকে চার্জিং বসানো কাজ অলরেডি কমপ্লিটের দিকে, হয়তো 21 তারিখে বা 20 তারিখে একটা রুট তো চালু হবেই। আমাদের চেষ্টা যেরকম আছে এখন শহরের মধ্যেই চলবে।
0: কলকাতাকে আরো পরিচ্ছন্ন বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজ শুরু হচ্ছে 5 দিনের বিশেষ স্বচ্ছতা অভিযান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 19 জুন শুক্রবার পর্যন্ত কলকাতা জুড়ে এই অভিযান চালানো হবে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন, যানজট মুক্ত এবং আরো নাগরিক বান্ধব করে তুলতে এই কর্মসূচি নেওয়া হচ্ছে। মধ্যরাত থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা উঠে গেছে। একটি প্রতিবেদন,
2: দীর্ঘ 2 মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে গতকাল 14 জুন মধ্যরাত থেকে আবার গভীর সমুদ্রে মাছ ধরার অনুমতি মিলেছে। ফলে দক্ষিণ 24 পরগনা, নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ ও রায়দিঘি সহ বিভিন্ন মৎস্যবন্দরে এখন চরম ব্যস্ততা। নতুন মরশুম শুরুর আগে ট্রলারগুলিতে বরফ, খাদ্য সামগ্রী, জাল, ডিজেল ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম তোলার কাজ জোর কদমে চলছে। মৎস্য দপ্তরের পক্ষ থেকে ট্রলারগুলির রেজিস্ট্রেশন নবীকরণের পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলী মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের জন্য জীবন বিমা, লাইফ জ্যাকেট এবং দুর্ঘটনার সময় ব্যবহারের উপযোগী জরুরি সরঞ্জাম রাখা বাধ্যতামূলক করা হয়েছে। মৎস্যজীবীদের দাবি, প্রথম দফায় প্রায় 1000 ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দেবে। সমুদ্রে মাছ ধরার পর 1 সপ্তাহের মধ্যে অধিকাংশ ট্রলার ঘাটে ফিরবে বলে আশা করা হচ্ছে। তবে ডিজেলের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে ট্রলার মালিক ও মৎস্যজীবী মধ্যে। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ 24 পরগনা।
0: দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে। হিমালয় সন্নিহিত 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও তার শক্তি কম থাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্জুন রায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: যে রাঁধে সে চুলও বাঁধে, বাঙালির চিরাচরিত এই প্রবাদটি আমাদের কারোরই অজানা নয়। অর্থাৎ একটি মেয়ে যে বাড়ি এবং বাড়ির বাইরে দুদিকেই সমান তালে সামাল দিতে পারে। তবে মেয়েদের রাঁধা এবং চুল বাঁধার পরেও একটি বৃহৎ জগৎ আছে যা কিনা সম্পূর্ণ তার একার, ওমেন্স এম্পাওয়ারমেন্ট, যাকে বাংলা করলে দাঁড়ায় নারীর ক্ষমতায়ন। এই নারীর ক্ষমতায়ন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে নারীরা তাদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য কাটিয়ে উঠতে পারে এবং পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমান সুযোগ ও মর্যাদা লাভ করতে পারে। এটি নারীদের স্বনির্ভর করে তোলে, যা সমাজের উন্নয়নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে অনুষ্ঠানে আমাদের সঙ্গে তেমনই একজন মানুষ রয়েছেন। আমরা শুনব তার কথা, শুনব তার বাধা বিপত্তি চড়াই উতরাই কাটিয়ে এগিয়ে যাওয়ার গল্প। তবে তিনি যে একা সফলতার পথে হেঁটেছেন তা কিন্তু নয়, বহু মেয়েদের অনুপ্রেরণা তিনি, বহু মেয়েদের সঙ্গে নিয়ে সফলতার পথে এগিয়ে চলেছেন অন্নপূর্ণা হালদার। আমরা আজকে শুনব তাঁরই গল্প। আজকে আমরা কথা বলবো সরকারি প্রশিক্ষণের মাধ্যমে সফলতা নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত রয়েছেন অন্নপূর্ণা হালদার। নমস্কার আপনাকে।
1: নমস্কার আপনাদেরও। আমার নাম অন্নপূর্ণা হালদার, আমি বহরমপুর ভাকুড়ি থেকে এসেছি। আমার লাইফের কিছু কথা আপনাদের শেয়ার করতে চাই।
0: আজকে আমাদের অনুষ্ঠানের মূল বিষয়টাই হচ্ছে সরকারি

0: প্রশিক্ষণের মাধ্যমে সফলতা। এবং আজকে আমাদের অনুষ্ঠানে আপনাকে পেয়েছি, সরকারি প্রশিক্ষণের মাধ্যমে আপনি একজন সফল মহিলা।
1: একদম,
0: এটা তো একদিনের ঘটনা
1: না।
0: আপনার একেবারে গোড়ার কথাটা জানবো, শুরুটা হলো কিভাবে?
1: আমার অল্প বয়সে বিয়ে হয়ে যায়, ক্লাস নাইনে পড়তাম, তারপরে আমার ছেলে মেয়ে হয়। তো ১৯ বছরের মধ্যেই আমি দুই ছেলে মেয়ের মা। তারপরে আমি ভাবলাম যে কিছু একটা আমাকে করতে হবে। তারপরে আমি ভাবলাম তাহলে মাধ্যমিকটা দিয়ে দিই। তো মাধ্যমিক দিলাম, উচ্চ মাধ্যমিক দিলাম, তারপরেও মনে হচ্ছে যেন আমাকে কিছু করতে হবে। হাজব্যান্ডকে বললাম তো টেলারিং এ কি ভর্তি হব, তো আমাদের বাড়ির পাশেই মানে একটুখানি ১০ মিনিটের রাস্তা, তো রুডসেট অফিস ছিল, ওখানে বিনামূল্যে বিভিন্ন ট্রেনিং হয়, ১২১ রকমের ট্রেনিং হয়, তার মধ্যে টেলারিং পার্লার এই দুটো তো মেয়েদের জন্য খুব একটা উপযুক্ত ট্রেনিং। টেলারিং এর জন্য আমার মনে হলো যেন ওটাই আমার ঠিক আছে, ঘরে বসে একটা কাজ। এক মাসের ট্রেনিং, সংসার কাজটা সেরে তারপরে ট্রেনিং এ যেতাম। তো সকাল ৯টার সময় ঢুকতেও হতো, সন্ধ্যে ৬টার মধ্যে ট্রেনিং কমপ্লিট। তো এইভাবে ৩০টা দিন আমাকে কমপ্লিট করতে হয়েছে। ট্রেনিং নিয়ে বসে থাকতে হয় না, যারা ট্রেনিং নাই, এত সুন্দর করে ওখানকার অফিসের ব্যবহার, স্যারদের ব্যবহার, তো ম্যামদের ব্যবহার এত সুন্দর করে শিখিয়েছে, তারা কিছু করতে পারবেই। তো আমি এইভাবে কাজ শিখে করতেই থাকি বাড়িতে। তো এত কাজের চাপ, মানে অর্ডার পেতে লাগলাম, জেগে জেগে ১:৩০টা ১টা পর্যন্ত পুজোর সময় মানে কাজ করেছি। এক বছর পরই আমি একটা অফার পাই একটা অফিস থেকে, বাড়িপুর শিশু নারী কল্যাণ সমিতি, আমাদের যে অফিস টেলারিং এর চুনাকলি নিমতলা, ওটা বাড়ি থেকে আধ ঘন্টা রাস্তা। ওখানে প্রথম আমার লাইফের মানে শুরু।
0: বাহ, চমৎকার। আপনার ট্রেনিং এর বিষয়টা একটু আসি, কবে এই ট্রেনিংটি নিয়েছিলেন আপনি রোড সিটি থেকে?
1: আমি ২০১১তে নিয়েছিলাম প্রথম ট্রেনিং। ট্রেনিং নিয়ে আমি বসে থাকিনি বাড়িতে, সবসময় মানে কাজের মধ্যেই একটা ব্যস্ততার মধ্যেই ছিলাম।
0: আপনার ট্রেনিং এর বিষয়ে একটু জানবো, যে আপনি খোঁজ পেলেন কোথা থেকে এই রুট সিটিতে যে টেলারিং এর ট্রেনিং হয় বা ইত্যাদি, কোথা থেকে খোঁজটা পেলেন?
1: আসলে আমাদের বাড়ির থেকে ১০ মিনিটের রাস্তা, তো আমি জানতাম ওখানে একটা ট্রেনিং হয়। হাজবেন্ডকে বললাম, তো আমার হাজবেন্ডের তো খুবই সাপোর্ট, তো বললো যে ও কোনো কিছু তো বাধা দেয় না,
0: যেহেতু পরিবার থেকে সব রকম সহায়তা পেয়েছে।
1: একদম একদম, হ্যাঁ, আমার হাজবেন্ড খুব সাপোর্ট করে আমাকে, মানে কোনো কিছুতে যে বাধা দেওয়া সেটা না, সবকিছুতে হ্যাঁ করো, কোনো ব্যাপার না। তো ওর জন্যই আমি এত দূর এগিয়েছি।
0: আপনার কথায় জানতে পারলাম যে এক মাসের এই ট্রেনিংটা ছিল,
1: এক মাসের ট্রেনিং।
0: আচ্ছা, রোজ যেতে হতো, এক মাসের ট্রেনিং এবং সম্পূর্ণ নিখ
1: একদম নিখরচায়, প্লাস খাওয়া দাওয়া থাকা সমস্ত ব্যবস্থা ওখানে আছে, একটা সিকিউরিটির ব্যাপার আছে, সবকিছু মানে কি বলবো, দারুণ একটা ব্যবস্থা।
0: সেখানে কোন রকম কোনো খুঁত নেই,
1: না কোনো কিছু খুঁত পাওয়াই যাবে না।
0: কেননা মেয়েদের নিরাপত্তার দিকটাও আমাদের দেখতে হয় যে কোনো কর্মক্ষেত্রেই।
1: এছাড়া ছেলেদেরও ওখানে ট্রেনিং হয়, এসি, ফ্রিজ, রেফ্রিজারেটর সারানো, ইলেকট্রিকের কাজ, আবার মেয়েদের যে গোষ্ঠীর খাতাপত্র সারানো, গরু ছাগলের ট্রেনিং, বিভিন্ন ট্রেনিং হয়।
0: ২০১১তে আপনি ট্রেনিংটা নিলেন এবং ২০১২তে আপনি নিজে একজন ট্রেনার হিসেবে
1: হলাম। হ্যাঁ,
0: সেই গল্পটা একটু শুনবো, ২০১২র গল্পটা শুনবো।
1: ২০১২তে আমি প্রথম টেলারিং এর ট্রেনার হলাম। তো আমার কাছে একটা বড় পাওয়া যে এই কাজটাকে আমি ভালোবেসে এগিয়ে এসেছি বলে, আমার মানে এত স্টুডেন্ট, এত মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি তো বলার নেই, মানে ওটা আমার বড় পাওয়া যে এত সম্মান।
0: বর্তমানে আপনার কতজন?
1: বর্তমানে আমার এইমাত্র ২২ নম্বর ব্যাচ চলছে এখন।
0: আচ্ছা,
1: ৩০টা করে স্টুডেন্ট থাকে প্রত্যেক ব্যাচে। আর এছাড়াও আমি রুটসেট থেকেও টেলারিং এর ট্রেনার হিসেবে অন্যান্য জায়গাতেও গোষ্ঠী ট্রেনিং করিয়েছি, যেমন ফারাক্কাতে, নওদা পানোরে, বিভিন্ন জায়গায় আমাকে পাঠিয়েছিল, ওটাও রুটসেট অফিস থেকে।
0: আচ্ছা,
1: তো মোটামুটি ৭০০-৭৫০ স্টুডেন্ট এতদিন পর্যন্ত, মানে এতগুলো স্টুডেন্ট আছে। এই স্টুডেন্টদের মধ্যেও ৪-৫ জন স্টুডেন্ট আমার ওরাও ট্রেনার হয়েছে।
0: এটা আমার তো আপনার কাছে একটা
1: বড় পাওয়া, বিশাল বড় পাওয়া। এখন আমি ট্রেনার থেকে আবার অ্যাসেসরও হয়েছি, এই ৩ বছর হলো অ্যাসেসর হওয়া। তো বিভিন্ন সেন্টারে আমি পরীক্ষা নিতে যাচ্ছি।
0: বর্তমান যা পরিস্থিতি আপনার, এখান থেকে যখন একটু পিছনে ফেরেন, কতটা ভালো লাগে, কেমন মনে হয়?
1: মানে বিশালই ভালো লাগে। মেন কথা হলো কাউকে আমাকে হাত পাততে হয় না, বরঞ্চ আমার মনে হয় যে আমার মাকে এটা দেবো, শাশুড়িমাকে এটা দেবো, বা হাজবেন্ডকে কিছু কিনে দেবো, এটা আমার খুবই গৌরব মনে হয় যে আমার ইনকামে আমি কাউকে কিছু একটা গিফট করতে পারছি।
0: মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতার চেয়ে বড় কিছু হয় না। টেলারিং এর ট্রেনারের সঙ্গে সঙ্গে আপনার একটি বিউটিশিয়ান কোর্সও করা রয়েছে, সে বিষয়ে একটু জানবো, সেটি কবে করেছিলেন?
1: যখন লকডাউন আসে তখন আমার অফিস বন্ধ হয়ে যায়, তো আমি ভাবলাম বসে আছি তো, বসে থাকতে আর ভালো লাগছে না, তো কি করব, তাহলে বিউটিশিয়ানের কোর্সটা করাই যেতে পারে। রুটসেট অফিসে স্যারকে বললাম, তো স্যার বললো আপনি যে সময় করেছেন তখন তো আধার কার্ড ছিল না, তো এই মুহূর্তে আধার কার্ড হয়েছে, তো ট্রেনিংটা পাওয়া যেতে পারে। স্যারের জন্য এতটা এগিয়ে আসা।
0: সেই যে বিউটিশিয়ান

0: কোর্সটা আপনি নিয়েছিলেন রুট সিটি থেকে, সেই বিষয়ে একটু বলুন, মানে সেটা কতদিনের ট্রেনিং ছিল?
1: ওটাও 30 দিনের ট্রেনিং, এখন 35 দিন হয়েছে, কিন্তু সেই সময় 30 দিন ছিল। ওখানেও একই সময়ের ব্যবস্থা, 9:30 যেতে হবে, সন্ধে 6টার সময় আসতে হবে, সকালে গিয়ে খাওয়া দাওয়া, আবার ট্রেনিং, আবার দুপুরের টি ব্রেক, তারপর আবার ক্লাস, স্যারদের ক্লাস থাকে, ব্যাংকিং বিষয়ে বোঝায়, স্যারদের ব্যবহার আর ক্লাস করার টেকনিক গুলো দারুণ। মানে যে মেয়ে ট্রেনিং নেবে, মানে কোন রকম ভাবে ভর্তি হয়েছে, ক্লাস করবে না, কিন্তু তারাও কাজের মধ্যে যুক্ত হতে বাধ্য, কেননা এতটাই সুন্দর স্যারদের প্রশিক্ষণ থাকে প্লাস ম্যামদের।
0: স্টুডেন্টদের কথায় একটু আসি, আপনার স্টুডেন্টরা এখন তারাও ট্রেনার
1: হয়েছে,
0: তাদের সফলতার দিকটা সেটা দেখে এখন কেমন লাগে?
1: আমার কাছে তো বড় পাওয়া ওটা, মানে কি বলবো, ওদেরকে ট্রেনিং দিয়ে নিজের পায়ে দাঁড় করিয়েছি, ওদেরও একটা আছে, চেষ্টা ছিল আর কি।
0: নিশ্চয়ই, হ্যাঁ সে তো বটে, এবং ইচ্ছে শক্তি ছাড়া।
1: হ্যাঁ, তো আমি নিজে স্বাবলম্বী হয়েছি, প্লাস ওদেরকে স্বাবলম্বী করতে পেরেছি, এটা আমার কাছে বড় পাওয়া।
0: একটা ব্যবসার ক্ষেত্রে তো পুঁজি এবং অর্থনৈতিক জোরটাও খুব গুরুত্বপূর্ণ একটি দিক, সেটি আপনাকে সেক্ষেত্রে কিভাবে সাহায্য করেছে?
1: পিএনজিবি যে একটা লোন হয় না সরকারি, তো ওটার জন্য আবেদন করেছেন স্যার। আমার যে পার্লারটা খুলেছি, তো পার্লারের যাবতীয় যত খরচ, ওটা সবটাই আমার টেলারিং এর উপার্জিত পয়সা থেকেই হয়েছে। আরো পার্লারটা বড় করতে গেলে যে হেল্পটা, সেটা রুটসেট অফিস আমাকে প্রচন্ড পরিমাণে আমাকে হেল্প করেছে। এছাড়াও রুট সিটি অফিস প্রত্যেক স্টুডেন্টদেরকেই হেল্প করতে থাকেন, যে টেলারিং বা পার্লার যে কোনো ট্রেনিংই হোক না কেন, ওখান থেকে ট্রেনিং নিয়ে ওদেরকে একটা লোনের ব্যবস্থাও করে দেন, ওখান থেকে যাতে মেয়েরা কিছু মানে করতে পারে লোনটা নিয়ে, সে ব্যবস্থাও করে দেন।
0: আচ্ছা, এই যে আমরা রুট সিটি নিয়ে কথা বলছি, রুট সিটি অর্থাৎ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট, যে সকল শ্রোতা বন্ধুরা আমাদের শুনছেন এবং আমরাও, একটু আপনার থেকে জানবো যে কত ধরনের ট্রেনিং আছে। এই যে আপনি ছেলেদের এবং মেয়েদের উভয় ট্রেনিং এর কথা বলছিলেন, একটু বিস্তারে আপনার থেকে শুনবো।
1: এখানে 121 রকমের ট্রেনিং হয়, এখানে ছেলেদেরও বিভিন্ন ট্রেনিং হয়, যেমন ওয়ারিং এর যে ইলেকট্রিকের যে কাজগুলো, এসি, ফ্রিজ, রেফ্রিজারেটর, এগুলো সারানো, এছাড়াও আরো অনেক কিছু আছে ছেলেদের। আর মেয়েদের তো টেলারিং, পার্লার, খাতাপত্র সারানোর যে ট্রেনিং গুলো হয়, গরু ছাগল ট্রেনিং, স্যানিটারি ন্যাপকিন, যেগুলো বিভিন্ন ট্রেনিং হয়।
0: এই যে আপনারা ট্রেনিং গুলো নেন বা নিচ্ছেন যারা, তারপরেও কিন্তু রুট সিটি আপনাদের সেই খোঁজ খবরটা রাখে, মানে যে তারপরে কি হলো, যদি আপনাদের কোন রকম কোনো দরকার পড়ে, সহায়তার প্রয়োজন হয়, কতটা সাহায্য পান?
1: 100% সহযোগিতা পাই। ট্রেনিং শেষ হওয়া মাত্র যে স্যাররা স্টুডেন্টদের ভুলে যায় তা না, স্যারদের নজরে ঠিক থাকে যে কত মেয়ে এখনো পর্যন্ত কাজ করছে সেই ট্রেনিং নিয়ে। যারা যারা সেই কাজের সঙ্গে যুক্ত থাকে, 2 বছর পরও আবার এক্সট্রা ওদের একটা 7 দিনকার ট্রেনিং দেওয়া হয়।
0: হ্যাঁ, আপনি যেটা বলছিলেন ওটা একবার শুনবো, যে 2 বছর দেখে ওরা,
1: 2 বছর দেখে, তো 2 বছর পর আবার তাদেরকে ডাকে। প্রত্যেক ব্যাচ থেকে যে 4-5 জন স্টুডেন্ট গুলো কাজ নিয়ে থাকে না, তাদের নিয়ে আবার আর একটা ব্যাচ করা হয়। প্রত্যেক ব্যাচের 5টা করে স্টুডেন্ট নিয়ে, বা যে কজনই কাজ করুক না কেন, তাদেরকে নিয়ে আর একটা ব্যাচ তৈরি করা হয়, যেটা হয়তো গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং যে কোর্সটা হয় না, তার ডিজাইনিং যেভাবে যে একটা কোর্স হয় সেই কোর্সটা, বা পার্লার একটা অ্যাডভান্স একটা পার্লারের একটা কোর্স করে, সেগুলো করানো হয়। সেই দিক থেকে তো রুটসেটকে মানে অনেক ধন্যবাদ।
0: সংসার সামলাচ্ছেন, সাথে টেলারিং এর ট্রেনিং, নিজের ব্যবসা, এবং সাথে সাথে আপনার একটি বিউটি পার্লার আছে। এবার একটু সেই বিউটি পার্লারের দিকটা আসি, দুটোই আপনার বাড়িতে, মানে টেলারিং এবং বিউটি পার্লার দুটোই বাড়িতে।
1: আমার প্রত্যেক দিনের জার্নি, যেটা সকালে উঠে এই সংসারে যাবতীয় যত কাজ, রান্না বান্না থেকে সমস্ত কিছু সেরে অফিসে যাওয়া হয়, অফিসে পৌঁছায় 11টার সময়, ওখানে 4 ঘন্টা ক্লাস, তো 4 ঘন্টা ক্লাস সেরে বাড়ি আসি, বাড়িতেও স্টুডেন্ট থাকে, তো তাদেরকে ক্লাস করাই, পাশেই আমার পার্লারও আছে, বারান্দাতে একটা রুম, তো সেখানে কাস্টমার এলে কাস্টমারও হ্যান্ডেল করতে হয়, আমার মেয়ে আর আমি দুইজনই পার্লারটা চালাই, এইভাবে আমার সারাদিনটা কাটে। প্লাস কাস্টমারের যে ব্লাউজের অর্ডার গুলো হয় সেগুলো রাত্রে করে নিই,
0: মানে সারাদিনই
1: আমার চলে কাজের মধ্যে, এইভাবেই আমার দিন যায়। আমার ভালো লাগে কাজের মধ্যে থাকলে, মানে কোনো চিন্তা মাথায় ঘোরে না, প্লাস মনে হয় যে আরো কিছু আমাকে করতে হবে, এখনো আমি স্যাটিসফাই না, কিন্তু আরো আমাকে এগোতে হবে।
0: আচ্ছা, বর্তমান চাহিদা কেমন, মানে যে ট্রেনিং গুলো দিচ্ছেন আপনি, ধরুন টেলারিং এর বা বিউটিশিয়ান আপনার কোর্স করা, এই মুহূর্তে বর্তমান চাহিদা কেমন?
1: বর্তমান চাহিদা বলতে, এখন তো আরো নিত্য নতুন ভাবে মেয়েরা আসতে ভালোবাসছে, যেটা পার্লারও তাই, পার্টি মেকআপ ছাড়া আজকাল কেউই যাচ্ছে না নিমন্ত্রণ বাড়িতে, প্লাস ব্রাইডরাও সাজছে, এগুলো তো খুবই ট্রেনিং, মানে ভালোই একটা কাজ। টেলারিংও তাই, বিভিন্ন ডিজাইনের যে ব্লাউজ গুলো সেগুলো ব্রাইড

0: ওগুলো পছন্দ করছে পড়তে, তো দুটোই খুব মানে খুবই ভালো কাজ, সারা বছর সারা বছরই চাহিদা, কোনো না কোনো তো অকেশন হয়ই না।
1: এবং মেয়েদের সাজগোজটা তো তাদের একটা অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে রয়েছে নিজেদের সঙ্গে। এই যে আপনি বললেন যে আপনার একটি বিউটি পার্লার রয়েছে আপনার ঘর লাগোয়া বারান্দাতে এবং আপনি আপনার মেয়ে দুজনে চালান, ভবিষ্যতে এই যে স্টাফ রাখার চিন্তা ভাবনা করেছেন?
0: ভবিষ্যতে আমার একটা স্বপ্ন আছে যে আমার পার্লারটা আর একটু বড় করব, তো আমাদের বারান্দায় একটা দেওয়াল আছে সেটা ভেঙে একটু পার্লারটা আমি বড় করতে চাই, তো আরো ডেকোরেশন করব পার্লারটা যাতে আমার আরো কাস্টমার এসে কমফর্ট ভাবে বসতে পারে, একটু জায়গাটা যেন বড় সড়ো হয়, এটার দিকে একটু নজর দেবো ভাবছি ভবিষ্যতে।
1: পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আপনার হাতে সেজে কি বলছে?
0: আপনাকে যদি ভিডিও দেখায় তো আপনি বুঝতে পারবেন কতটা আমাকে মানে ভালোবাসে ওরা, আর আমার হাতের কাজটাও খুব ভালোবাসে। আর আমি মেকআপে ফার্স্টও হয়েছি, একটা কম্পিটিশন হলো ভগবান গোলাতে।
1: আচ্ছা, বেশ, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে এসে দাঁড়িয়েছি আর কি। এই যে আপনার টেলারিং এর যে ব্যবসা, আপনি ট্রেনিং দিচ্ছেন, কন্টিনিউয়াস একটা প্রসেস, সারাদিন কাজের মধ্যে থাকেন, ভবিষ্যতে আপনার এই টেলারিং এর ব্যবসাটাকে নিয়ে কি ভাবছেন?
0: ভাবছি আমিও নিজের একটা সংস্থা খুলবো যেখানে আমি কোর্স নিজেই করাবো, এই একটা পরিকল্পনা আছে আমার ভবিষ্যতে। টেলারিং এরও অনেক মেশিন আছে যেগুলো আমার এখনো কেনার বাকি আছে, তো ওগুলোও কিনবো, যেমন জ্যাক ঝুঁকি মেশিন যেগুলো খুব হাই স্পিডে, ওটাও, আর পার্লারেরও যেমন হাইড্রা ফেসিয়াল ওই মেশিনও কিনবো। তো
1: টেলারিং এবং আপনার বিউটি পার্লার দুটো নিয়ে কিন্তু আপনার একদম
0: স্বপ্ন বিশাল বড়। তো আমার গোটা বাড়িতে সবকিছু আমার কাজের মধ্যে সব ভর্তি, পার্লার আর সেলাই।
1: আর এই যে যারা আপনার স্টুডেন্টরা, তাদের কিভাবে আপনি কতটা এগিয়ে দিয়েছেন, বা তারা যখন এসে আপনার কাছে তাদের সফলতার কথা কিভাবে বলে, কেমন লাগে সেটা একটু জানবো?
0: তখন তো আমার খুবই ভালো লাগে যে কোন স্টুডেন্ট, যেমন কিছুদিন আগেই আমার একটা স্টুডেন্ট বলছিল যে দিদি জানো, মানে ওই স্টুডেন্টের নাম বলছে, ও কত ভালো ভালো ব্লাউজ করছে, মানে প্রচুরই ওর অর্ডার। তো ওই কথাটা শুনে না আমার প্রচন্ডই ভালো লাগছে যে আমি শিখিয়েছি যে আমারই নাম করছে, যে তোমার স্টুডেন্ট অত ভালো কাজ করছে, মানে এতটাই চাপ যে কাজ নিতে পারছে না, এইভাবে বলছে আর কি। আবার কোনো না কোনো স্টুডেন্ট বলছে দিদি আমি টিচার হয়েছি, সেগুলো শুনেও আমার খুব ভালো লাগছে, গৌরব হচ্ছে যে না আমি ওদের কিছু একটা করে দিতে পেরেছি, যে আমি যে প্রশিক্ষণটা দিয়েছি ও কাজে লাগিয়েছে এবং ওর ভবিষ্যৎ তৈরি হয়েছে, সেটাই আমার কাছে একটা বড় পাওয়া আর কি।
1: কথাতেই আছে যে বিন্দু থেকে সিন্ধু, মানে একেবারে শূন্য থেকে আপনি শুরু করেছেন, নিজে দাঁড়িয়েছেন, নিজের পায়ের মাটি শক্ত করেছেন, এবং আরো বাকি মেয়েদেরকে নিয়ে আপনার যে পথ চলা, শুভেচ্ছা রইল আপনাকে। বেশ, এতক্ষণ যে সকল শ্রোতা বন্ধুরা আমাদেরকে শুনছিলেন, বিশেষত মেয়েরা, তাদের উদ্দেশ্যে আপনাকে অনুরোধ করব কিছু কথা বলার জন্য। আপনি একেবারে শূন্য থেকে শুরু করেছেন এবং বহু মেয়েদের পায়ের মাটি আপনি শক্ত করেছেন, শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আপনি বলুন কিছু।
0: আমি বলতে চাই, আমার যখন বিয়ে হলো না, অল্প বয়সী ছিলাম, তখন একটা ঘরে আবদ্ধ ছিলাম, তো সেই রকম কোনো মেয়ে যেন থেকো না, কারণ বাইরে বেরো, কিছু শেখো, ট্রেনিং নাও এবং নিজের পায়ে দাঁড়াও, কারো কাছে যেন হাত পাততে না হয়, হাত দিতে পারো, যে নিজে প্রতিষ্ঠিত হও, নিজে কিছু রোজগার করো, নিজের একটা ইচ্ছে থাকাটাও দরকার, আমি কিছু করব, মনে জোর না থাকলে কখনোই কোনো মেয়ে এগোতে পারে না। তো আমি চাইবো যে সব মেয়েরাই নিজে প্রতিষ্ঠিত হও, পরিশ্রম করো,
1: কোনো কাজই তো প্রথম কথা ছোট নয়, মনের ইচ্ছেটা থাকা দরকার, তারপর তো সরকারি সুযোগ সুবিধা রয়েছে, সরকার রয়েছে পাশে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে।
0: আর একটা কথা আমার বলার আছে, যেটা আমার আকাশবাণী কলকাতাকে আমার অনেক ধন্যবাদ যে আমাকে এই সেন্টারে আমাকে ডেকেছেন, এত সম্মান দিয়েছেন, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। খুব ছোট ছিলাম, বাবা বলেন যে ছ মাস যখন বয়স ছিল আমার, তখন আমি নাকি মানে রেডিও সেন্টারে বাবা গান শুনতেন, হ্যাঁ, তো গান না শোনা দিয়ে আমার ঘুম হতো না, এবার গান শুনতে শুনতে হঠাৎ হাত ছড়িয়ে দিতাম, তখন রেডিওটা বারবার ভেঙে যেত, পড়ে যেত, বাবা বারবার সারিয়ে আনতো, আবার সে গান ছাড়া আমি ঘুমোতাম না। তো সেই সেন্টারে আবার এসেছি, আমি কথা বলছি, এই জন্য আমি মানে অনেক কৃতজ্ঞ আকাশবাণী কলকাতাকে, ধন্যবাদ।
1: আজকে আমরা কথা বললাম সরকারি প্রশিক্ষণের মাধ্যমে সফলতা নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন অন্নপূর্ণা হালদার, নমস্কার।
0: নমস্কার আপনাদেরকেও, ধন্যবাদ।
2: ভয় না পেয়ে সকল প্রতিকূলতা জয় করে আপনাকে এগিয়ে যেতে হবে, তবেই দেখবেন আপনিও সফলতার পথে হাঁটছেন, ঠিক যেমন হেঁটে চলেছেন অন্নপূর্ণা হালদার। আপনাদেরও এগিয়ে চলার পথ সুগম হোক, মসৃণ হোক। আমাদের অনুষ্ঠান বিষয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে, আমাদের চিঠি লিখতে পারেন, এছাড়াও পাঠাতে পারেন ইমেল। আমাদের ইমেল অ্যাড্রেস শিল্পভারতী@gmail.com।

এতক্ষণ শিল্প সংলাপ অনুষ্ঠানে শুনলেন সফল মহিলা উদ্যোগপতির কাহিনী। এই বিষয়ে অন্নপূর্ণা হালদারের সাক্ষাৎকারটি গ্রহণ করলেন শ্রেয়সী বটব্বাল। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথমে শুনবেন ভীরধারা ছায়াছবির গান দ্বৈতকণ্ঠে লতা মঙ্গেশকর ও সোনু নিগম।

লতা মঙ্গেশকর ও সোনু নিগমের দ্বৈত কণ্ঠে শুনলেন ভিড়জারা ছায়াছবির গানটি। পরের গানটি শুনবেন গাজিনী ছায়াছবি থেকে, শিল্পী জাভেদ আলী।

0: গজনি ছায়াছবির গান শুনলেন শিল্পী জাভেদ আলী, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর, ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাতে স্পেন কাবোভার্দের, বেলজিয়াম মিশরের এবং সৌদি আরব উরুগুয়ের বিরুদ্ধে খেলবে। ডাম্বুলায় ত্রিদেশীয় একদিনের ম্যাচের ক্রিকেট সিরিজে ভারতীয় এ দল শ্রীলঙ্কা এ দলের কাছে সুপার ওভারে পরাজিত হয়েছে। অকল্যান্ডে মহিলাদের FIH নেশনস কাপ হকি প্রতিযোগিতায় ভারত আজ 3-2 গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে। আসছে বিস্তারিত খবরে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এইচ এর ম্যাচে স্পেন কাবোভার্দের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 9:30। ভারতীয় সময় রাত 12:30 সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের ও রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব উরুগুয়ের মুখোমুখি হবে। এদিকে আজ সুইডেন তিউনিশিয়াকে 5-1 গোলে হারিয়ে দিয়েছে। সুইডেনের হয়ে 7 মিনিটে প্রথম গোল করেন ইয়াসিন আয়ারি, তিউনিশিয়ার হয়ে 43 মিনিটে গোল শোধ করেন ওমর রেকিক। এরপর আলেকজান্ডার ইসাক, ভেক্টর গোয়েকারেস, মাতিয়া সভেনবার্গ এবং আয়ারি গোল করে সুইডেনের পক্ষে ব্যবধান বাড়ান। অন্য ম্যাচে আইভরি কোস্ট ইকুয়াডোরকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচের 90 মিনিটে আইভরি কোস্টের হয়ে আমাদ ডিয়ালো গোল করেছেন। বিশ্বকাপ ফুটবলে গতরাতে জার্মানি কুরাসাওকে 7-1 গোলে হারিয়ে দিয়েছে। জার্মানির হয়ে 6 মিনিটে প্রথম গোল করেন ফেলিক্স মেচা, 21 মিনিটে কুরাসাওয়ের লিভানো কেমেন্সিয়া গোল শোধ করেন। এরপরে জার্মানির হয়ে 38 মিনিটে নিকো স্লটারব্যাক, প্রথমার্ধের সংযুক্ত সময় কাই হ্যাভার্স, 47 মিনিটে জামাল মুসিয়ালা, 68 মিনিটে নাথানিয়েল ব্রাউন, 78 মিনিটে ডেনিস উন্দাভ ও 88 মিনিটে আবার কাই হ্যাভার্স গোল করেন। অন্যদিকে গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মধ্যে ম্যাচটি 2-2 গোলে ড্র হয়েছে। 51 মিনিটে ভার্জিল ভ্যান ডাইক গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন। 57 মিনিটে জাপানের কেইতো নাকামুরা গোল পরিশোধ করেন। 64 মিনিটে ক্রিসেন্সিও সামারভিল আবার নেদারল্যান্ডসকে এগিয়ে দিলে জাপানের ডাইচি কামাদা 89 মিনিটে ফের সমতা ফেরান। ফিফা ফুটবল বিশ্বকাপে আগামীকাল 3টি খেলা। ইঙ্গলউড স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে সকাল 6:30 ইরান নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। অন্য ম্যাচে গতবারের রানার্স ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। ইস্ট রাদারফোর্ডে খেলা শুরু রাত 12:30। এছাড়া আরেকটি খেলায় নরওয়ে ইরাকের মুখোমুখি হবে। ফক্সবরো স্টেডিয়ামে খেলা শুরু রাত 3:30। ডাম্বুলায় আজ ত্রিদেশীয় একদিনের ক্রিকেট সিরিজের ম্যাচে ভারতীয় এ দল শ্রীলঙ্কা এ দলের কাছে সুপার ওভারে পরাজিত হয়েছে। প্রথমে ব্যাট করে ভারতীয় দল 49 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 250 রান তোলে। সূর্যাং শেরগে 72, ভিভরাজ নিগম 51 রান করেন। জবাবে শ্রীলঙ্কা নির্ধারিত 50 ওভারে 9 উইকেটে 265 রান করে। সাদিরা সামারাবিক

0: বিক্রম 93 রান করেন। এরপর সুপার ওভারে শ্রীলঙ্কা 16 রান করার পর ভারত 9 রান তুলতে সমর্থ হয়। এদিকে খেলার শেষে বৈভব সূর্যবংশী শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ভারতীয় দলের ক্রিকেটাররা পরিস্থিতি সামাল দেয়। ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 ক্রিকেট সিরিজ 2-1 জিতে নিয়েছে। কিংস্টনে গতকাল তৃতীয় শেষ ম্যাচে তারা 5 উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়। শ্রীলঙ্কার 169 রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ 5 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। কলকাতা রয়্যাল টাইগার্সের সৌরভ হালদার মোহাম্মদ শামির পর এবারের বেঙ্গল টি-20 লিগে দ্বিতীয় হ্যাটট্রিক করেছেন। ইডেনে আজ কলকাতা পয়েন্ট তালিকার শীর্ষে থাকা শিলিগুড়িকে 1 রানে হারিয়ে প্রথম জয় পায়। টসে জিতে ফিল্ডিং নেয় শিলিগুড়ি। কলকাতা 9 উইকেট হারিয়ে 147 রান তোলে। অভিষেক পোড়েল সর্বাধিক 76 রান করেন। ঈশান পোড়েল 3টি এবং গীত পুরি ও কৌশিক মাইতি 2টি করে উইকেট নেন। জবাবে শিলিগুড়ি 7 উইকেট হারিয়ে 146 রান করে। করণ লাল করেন 46 রান। সৌরভ 4টি উইকেট নেন। অকল্যান্ডে মহিলাদের FIH নেশনস কাপ হকি টুর্নামেন্টে ভারত আজ তাদের প্রথম ম্যাচে 3-2 গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিয়েছে। ভারতের হয়ে দীপিকা 2টি, নবনীত কৌর 1টি গোল করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে অ্যাশলে সেসা, মেডলিন জিমার গোল করেন। ভারত আগামীকাল পরবর্তী ম্যাচে জাপানের মুখোমুখি হবে। তুরস্কের আন্তালিয়ায় তীরন্দাজি বিশ্বকাপের তৃতীয় পর্বে গতকাল ভারতের ধীরাজ বোম্মা ডেভারা এবং কুমকুম মোহাদ রিকার্ভ মিক্স বিভাগে স্বর্ণপদক জিতেছেন। ফাইনালে দক্ষিণ কোরিয়ার অলিম্পিক চ্যাম্পিয়ন ও ইয়েজিন এবং কিম জে দেওককে 5-1 ব্যবধানে হারিয়ে দেয় এই ভারতীয় জুটি। মিক্স দলগত ইভেন্টে ধীরাজ ও কুমকুম উভয়েরই এটি প্রথম বিশ্বকাপ স্বর্ণপদক। কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেছেন, যোগ বর্তমান সময়ে বিশ্বব্যাপী এক গণ আন্দোলনে পরিণত হয়েছে। পৃথিবীর বহু দেশের লক্ষ লক্ষ মানুষ যোগাভ্যাসকে তাদের জীবনের অঙ্গ হিসেবে গ্রহণ করেছে। আজ নতুন দিল্লিতে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, এবারের যোগ দিবসে ভারতের 210টিরও বেশি দূতাবাসের মাধ্যমে 2500 জায়গায় আয়োজন করা হবে। খেলার খবর আপাতত এই পর্যন্তই, পরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চিত প্রচার তরঙ্গে। এখন নানা রঙের গান, আজ শুনবেন অতুল প্রসাদের গান, রজনীকান্তের গান এবং নজরুল গীতি। প্রথমে অতুল প্রসাদের গানে কৃষ্ণা চট্টোপাধ্যায়।

শ্রাবণী সেনের কণ্ঠে শুনলেন অতুল প্রসাদের গান। শুনছেন নানা রঙের গান। এই পর্যায়ে এবারে শুনবেন রজনীকান্তের গান, প্রথম গানটি শিখা বসুর কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন নানা রঙের গান। এবারে শুনবেন নজরুল গীতি। প্রথম গানটি শ্যামল মিত্রর কণ্ঠে।

এই সঙ্গেই শেষ হল আজকের নানা রঙের গানের অনুষ্ঠান। আজ শুনলেন অতুল প্রসাদী রজনীকান্তের গান ও নজরুল গীতি। শিল্পীরা ছিলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়, শ্রাবণী সেন, শিখা বসু, হেমন্ত মুখোপাধ্যায়, মিতা হক, শ্যামল মিত্র ও ফিরোজা বেগম। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে এক বৈঠকের পরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় দেশ সন্ত্রাসবাদ মোকাবিলায় একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠনেও সম্মত হয়েছে। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের অ্যাভিয়ন শহরে শুরু হতে চলেছে। আন্তর্জাতিক কূটনীতির অন্যতম কেন্দ্র হিসেবে আয়োজিত এই সম্মেলনে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতৃবৃন্দ যোগ দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হওয়াকে ভারত ও বিশ্ব নেতৃবৃন্দ স্বাগত জানিয়েছে। এদিকে ইসরায়েল বলেছে সীমান্ত এলাকা থেকে তাদের সেনা সরিয়ে নেওয়া হবে না। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO আজ সাফল্যের সঙ্গে দেশীয় প্রযুক্তিতে নির্মিত দূরপাল্লার ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। নিট পরীক্ষায় দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজ আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে স্পেন কাবো ভার্দের মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে শ্রমিকদের অভিবাসন, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, উচ্চশিক্ষা, AI চেয়ার স্থাপন, দুদেশের পড়ুয়াদের আদান প্রদান কর্মসূচি এবং পর্যটন বিকাশের মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমি এবং স্লোভাক বিজ্ঞান একাডেমির মধ্যে সহযোগিতার বিষয়েও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশ সন্ত্রাসবাদ মোকাবিলা ও কূটনৈতিক স্তরে আলাপ আলোচনার জন্য একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠনেও সম্মত হয়েছে। উভয় নেতা যত দ্রুত সম্ভব ভারত EU মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়ণে সম্মত হয়েছেন। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ভারত EU মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী বলেন, এই মুক্ত বাণিজ্য চুক্তি FTA সফলভাবে সম্পাদিত হলে ভারত EU সহযোগিতার ক্ষেত্রে তা এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়াবে। ভারত ও স্লোভাকিয়ার মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক চুক্তির নতুন নতুন সুযোগও সৃষ্টি হবে। স্লোভাকিয়ায় কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফরে শ্রী মোদী বলেন, সর্বাত্মক অংশীদারিত্ব, আস্থা, বিশ্বাস, অগ্রাধিকার ও ভবিষ্যৎ রূপরেখার প্রতি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি এই সম্পর্ককে এক নতুন দিশায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আলোচনা করেছেন বলেও শ্রী মোদী জানান। দুদেশের অংশীদারিত্বের প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে। আন্তর্জাতিক স্তরেও ভারত ও স্লোভাকিয়া নিবিড়ভাবে যোগাযোগ রেখে চলেছে এবং সমস্ত সমস্যা ও উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে দুটি দেশই মনে করে। ভারত ও স্লোভাকিয়ার জনগণের মধ্যে গভীর সাংস্কৃতিক বন্ধনের উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, দুদেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা হল পারস্পরিক আস্থা এবং কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন। ভারত ও স্লোভাকিয়া দুটি দেশই প্রতিরক্ষা ক্ষেত্রে যে লেটার অফ ইন্টেন্ট বা ইচ্ছাপত্রে স্বাক্ষর করেছে তাতে যৌথ উন্নয়ন, উৎপাদন ও শিল্পক্ষেত্রে সহযোগিতার পথ আরও প্রশস্ত হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নিয়ে ভারত স্লোভাক বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ চেয়ার স্থাপন করেছে বলে জানিয়ে শ্রী মোদী বলেন, AI

0: এই গতি মিলেগি।
1: সাংবাদিক বৈঠকে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
2: I congratulate you to the results in all areas which you have achieved. It's the field of digitalization and the use of artificial intelligence. You've come so far that you're ahead of many other advanced countries in different parts of the world. I would like to congratulate you to economic growth, which is amazing.
1: ভারত বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নত রাষ্ট্রকেও পেছনে ফেলে এগিয়ে চলেছে বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার পক্ষেও জোরালো সওয়াল করেন তিনি। সবথেকে দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রীর পদে থাকার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দিত করেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে শহীদ স্মারক বা টম্ব অফ আননোন সোলজার্স তাতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, স্লোভাকিয়ার স্বাধীনতা আন্দোলনে যারা জীবন বিসর্জন দিয়েছিলেন এই পুষ্পস্তবক তাঁদের সেই আত্মত্যাগ, শৌর্য ও অদম্য মানসিকতার প্রতি শ্রদ্ধার নিদর্শন। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনিও সঙ্গেও নরেন্দ্র মোদী সাক্ষাৎ করেন। ব্রাতিস্লাভায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান স্লোভাক রাষ্ট্রপতি। উভয় নেতা প্রাসাদ প্রাঙ্গণে বিশেষ যোগাভ্যাস প্রত্যক্ষ করেন। এরপর তাঁরা পঞ্চতন্ত্র চিত্রকলা প্রদর্শনী ও ঘুরে দেখেন। ভারতীয় বংশোদ্ভূত বহু মানুষ প্রধানমন্ত্রী মোদীকে এক ঝলক দেখার জন্য ভিড় জমান প্রাসাদের বাইরে। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়া শহরে শুরু হতে চলেছে। আন্তর্জাতিক কূটনীতির অন্যতম কেন্দ্র হিসেবে আয়োজিত এই সম্মেলনে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতৃবৃন্দ যোগ দিচ্ছেন। বিশ্বব্যাপী অস্থিরতা হ্রাস, প্রধান ভূ রাজনৈতিক সমস্যার সমাধান, শিশুদের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই জোরদার করতে সম্মেলনে আলাপ আলোচনা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ সমাপ্তি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে। আগামী 19 জুন সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা। ট্রাম্প জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। এদিকে চুক্তি চূড়ান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে তেলের দাম কমেছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। ওই হামলায় তেহরানের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা প্রাণ হারান। পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি বিষয়ে চুক্তি চূড়ান্ত হওয়ায় ভারত তাকে স্বাগত জানিয়েছে। এই অঞ্চলে দুদেশের মধ্যে সামরিক সংঘাতের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষেত্রে গুরুতর অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এছাড়া এই যুদ্ধের ফলে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। সোশ্যাল মিডিয়া পোস্টে নরেন্দ্র মোদী এই সমঝোতাকে স্বাগত জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস উভয় দেশের এই শান্তি চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, এই পদক্ষেপটি চলতি সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পশ্চিম এশিয়ায় সংঘাতের অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চুক্তি ঘোষিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে তাদের সেনা সরিয়ে নেওয়া হবে না। ইসরায়েলের নিরাপত্তা নীতি সম্পর্কে কাটস বলেন, নিজেদের দেশের নাগরিকদের রক্ষার স্বার্থে লেবানন, সিরিয়া এবং গাজার সুরক্ষিত এলাকায় IDF মোতায়েন রাখা হবে। সরকার জানিয়েছে, দেশের সমস্ত শোধনাগারে কাজকর্ম স্বাভাবিকভাবেই চলেছে এবং পেট্রোল ও ডিজেলের মজুতও রয়েছে পর্যাপ্ত। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা আজ নতুন দিল্লিতে আন্তমন্ত্রক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO আজ সাফল্যের সঙ্গে দেশীয় প্রযুক্তিতে নির্মিত দূরপাল্লা ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। ওড়িশার ডক্টর APJ আব্দুল কালাম দ্বীপ থেকে এই পরীক্ষা চালানো হয়। নিট পরীক্ষায় দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজস্থান ও বিহার থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আহমেদাবাদের সাইবার ক্রাইম শাখার যুগ্ম কমিশনার শরৎ সিংহাল জানিয়েছেন,

বন্দী ছায়াছবির গানের অনুষ্ঠানে পরের গানটি শুনবেন সমবেত কণ্ঠে ফারহান আখতার, ঋতিক রোশন ও অভয় দল। ছায়াছবি জিন্দেগি না মিলেগি দুবারা।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে। পরের গানটি শুনবেন দ্বৈত কণ্ঠে শিল্পী আলকা ইয়াগনিক ও উদিত নারায়ণ, ছায়াছবি কায়মাত সে কায়মাত তক।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে পরের গানটি শুনবেন 1942 লাভ স্টোরি ছায়াছবি থেকে কুমার শানুর কণ্ঠে।

গানটি শুনলেন এ আর রহমানের কণ্ঠে স্বদেশ ছায়াছবি থেকে। শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। পরের গানটি অনুপ ঘোষালের কণ্ঠে, ছায়াছবি মাসুম।

পরের গানটি শুনবেন হাইওয়ে ছায়া ছবি থেকে দ্বৈত কণ্ঠে সুলতানা ও জ্যোতি নুরান।

শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। পরের গানটি থ্রি ইডিয়েটস ছায়াছবি থেকে, দ্বৈত কণ্ঠে শান ও শান্তনু মৈত্র।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আজকের শেষ গানটি শুনবেন লুটেরা ছায়াছবি থেকে দ্বৈত কণ্ঠে সোহানন কিরকিরে ও অমিতাভ ভট্টাচার্য।

এই সঙ্গেই শেষ হলো আজকের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী 24 ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে

আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুরের দিকে কয়েক জায়গায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ও 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাপ ছিল 91%, সর্বনিম্ন 59%। রাত 8:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যান, তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। এখন জানিয়ে দিচ্ছি মঙ্গলবারের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:00 শুভাষিত শুনবেন হরপ্রসাদ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা, সুস্থায়ী সমন্বিত কৃষি বলবেন ডক্টর নীলেন্দুজ্যোতি মৈত্র, 6:40 আপনার স্বাস্থ্য, ছোটদেরও স্ট্রোক হয় এ সম্পর্কে বলবেন ডাক্তার সাম্বাদিত্য দাস, 6:45 প্রাত্যহিক উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও ত্রিদীব চট্টোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, 8:00 জানা অজানা শুনবেন কথিকা, দেশ বিদেশের অভয়ারণ্য বলবেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব, 8:05 নজরুলগীতি শিল্পী প্রবীর কুমার মজুমদার, 8:20 উত্তরণ শুনবেন দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম ঝুলন মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন প্রথম পর্ব, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী স্বর্ণালী চট্টোপাধ্যায়, 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:15 জেলার চিঠি হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শ্রাবণী শর্মা, 9:30 দ্য আকাশবাণী পডকাস্ট শুনবেন বেতারে হেমন্ত, অতিথি শুভজিৎ সরকার ও সমিত পাল, প্রযোজনা শাহনাজ আব্দুর রাউফ, 10:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও সৃজনী পাল, দুপুর 12:00 অতুল প্রসাদের গানে অপূর্ব পাল, 12:15 লোকগীতি অর্ঘ্য কমল চট্টোপাধ্যায়ের কণ্ঠে, 12:33 কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর, পরে উনজমির দুনো ফসল শুনবেন লাভজনকভাবে বর্ষাকালীন সবজির চাষ এই বিষয়ে ডক্টর শিবশঙ্কর দাসের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়, 12:00 নির্বাচিত নজরুলগীতি, 1:45 প্রবীণ নাগরিকদের জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠান মাননীয় সু উপস্থাপনায় সৌগত চট্টোপাধ্যায়, 2:30 সাঁওতালি গান করুণ হেমব্রম ও সহশিল্পীদের কণ্ঠে, পরে শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা ঐতিহ্যগত সংস্কৃতি নির্ভর অনুষ্ঠান ছাতিয়ার বিন্তি দ্বিতীয় পর্ব, পরিবেশনায় প্রধান মুর্মু ও সহশিল্পীরা যাদবপুর বিনপুর ঝাড়গ্রাম, অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন কৃষ্ণপ্রসাদ মুর্মু, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বিতান দে, 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করবেন মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক বেণুগোপাল সাহা, সঙ্গে দুই শিক্ষার্থী, সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি সুন্দরী টুডু ও সহশিল্পীদের কণ্ঠে, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কথিকা, ডিজিটাল শিক্ষায় সাঁওতাল তরুণদের প্রবণতা বলবেন সুনীরাম মুর্মু, পরে শুনবেন লোকগীতি যদুনাথ টুডু, কুনামি সোরেন ও সহশিল্পীদের কণ্ঠে, 6:38 কৃষি কথার আসর, দুগ্ধ খামারি থেকে ব্যবসায়ী সফলতার কাহিনী আলোচনায় অংশগ্রহণে ডক্টর প্রদীপ কুমার রায়, ব্যোমকেশ মণ্ডল ও সুব্রত চক্রবর্তী, 7:00 তরজা গান পরিবেশনায় সুখদেব হালদার ও সহশিল্পীরা, 7:30 সমীক্ষা বলবেন শান্তনু চক্রবর্তী, রাত 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ, 8:15 শহর কলকাতা, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুজিত গুপ্ত, 8:30

অধ্যায় কাহিনী, শুনবেন একটি ভ্রমণ কাহিনী। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:45 অর্থনীতির দুনিয়া, শুনবেন একটি আলোচনা ব্যাংক ব্যবস্থার ইতিহাস। অংশগ্রহণে ইউকো ব্যাংকের উপমহাব্যবস্থাপক বিজিতেন্দ্র মণ্ডল ও অধ্যাপক সুপর্ণা নন্দীপাল। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী স্বর্ণ।

আলোচনাধর্মী অনুষ্ঠান শিল্প ও সংস্কৃতি, প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ। 10:30 নজরুলগীতি শিল্পী প্রবীর কুমার মজুমদার, 10:45 আধুনিক গানে অনিন্দিতা দত্ত ঘোষ, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী রত্নদীপ দাস। সঞ্চিতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 শিবদের সঙ্গীত শুনবেন গিটার শিল্পী পণ্ডিত অনুপ দাশগুপ্ত, 6:25 রবীন্দ্রসঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, 6:35 ধারাবাহিক রামচরিত মানস শুনবেন 143তম পর্ব, 6:45 ভক্তিগীতি শিল্পী সোমা সেন, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় সুইটি প্রামাণিক, 8:30 নজরুলগীতি শিল্পী অর্ঘ্য দত্ত, 8:45 রজনীকান্তের গানে অপূর্ব পাল, 9:00 লোকগীতি শিল্পী অর্ঘ্য কমল চট্টোপাধ্যায়, 9:10 রসধারা উপস্থাপনায় জ্যোতি প্রসাদ, 10:15 অঞ্জুমান উপস্থাপনায় শাইসা নাজ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান হিটস অল দ্য ওয়ে উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 12:00 সুরভি উপস্থাপনায় জ্যোতি প্রসাদ, 12:20 ও বেলা 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, বেলা 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী আবিরলাল নাহা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, 5:20 উর্বশী উপস্থাপনায় দেবিকা গুপ্তা, সন্ধ্যে 6:30 গুলগুলশান, 7:10 আধুনিক গানে অনেক ঠাকুরতা, 7:30 দর্পণ উপস্থাপনায় দেবিকা গুপ্তা, রাত 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় শ্রীরূপা সেন এবং রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী কলকাতা। 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:08 হয়ে 30 সেকেন্ড। জয় হিন্দ।